0: अभी आप तमिल कार्यक्रम सुन रहे थे। ये आकाशवाणी का श्री विजयपुरम केंद्र है। शाम के 5:30 हुए हैं। अब सुनिए बांग्ला कार्यक्रम।
1: শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সান্ধ্য বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে।

স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবনে হেরে যাওয়া বলে কিছু হয় না, হয় জেতার আনন্দ থাকবে, না হলে শেখার প্রস্তুতি থাকবে।

আজকের আধুনিক গানের আলোচনায় থাকছে ভালোবাসার গভীরতা ও মানে, সম্পর্কের টানাপোড়েন আর কিছু মন ছুঁয়ে যাওয়া ভালোবাসার গান।

বন্ধুরা, ভালোবাসা মানে কি শুধু হাসি খুশি আর রঙিন মুহূর্ত, নাকি এতে লুকিয়ে থাকে অশ্রু, অভিমান আর আত্মত্যাগের গল্প? কেউ বলে ভালোবাসা

চিরন্তন, আবার কেউ বলে এটি সময়ের সাথে বদলে যায়। বন্ধুরা, আপনারা কি মনে করেন আপনার জীবনের প্রেমের সংজ্ঞা কি? চলুন ভাবতে ভাবতে শুনে নেওয়া যাক তাহলে একটি গান।

ভালোবাসা হলো এমন এক আবেগ যা সব বয়সের সব সময়ের সব মানুষের জন্য সমান সুন্দর। আসুন আজ সন্ধ্যায় এই ভালোবাসার রঙে রাঙিয়ে তুলি মুহূর্তগুলো।

সম্পর্ক মানে কি কেবল সুখের দিন, নাকি ঝগড়া ও মান অভিমানও এরই অংশ? অনেক সময় ছোট্ট একটা ভুল বোঝাবুঝি থেকে তৈরি হয় দূরত্ব, আবার ছোট্ট একটি ভালোবাসার শব্দ ফিরিয়ে আনে পুরনো উষ্ণতা। বন্ধুরা, কখনো কি এমন হয়েছে যে ছোট্ট একটি কথা আপনার সম্পর্কের মোড় ঘুরিয়ে দিয়েছে? চলুন তাহলে শোনা যাক আরও একটি গান।

ভালোবাসার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না, কিন্তু কিছু গান কিছু কবিতা যেন হৃদয়ের কথাই বলে। প্রেমের গল্প শুধু সিনেমার পর্দায় নয়, আমাদের প্রতিটি জীবনের প্রতিটি কোণেই লুকিয়ে থাকে।

ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, দেওয়াও। যখন আমরা ভালোবাসা দিতে শিখি, তখনই আমরা প্রকৃত ভালোবাসা পাই। প্রেমে যেমন আছে প্রথম দেখা, প্রথম কথা, তেমনই আছে প্রথম ছোঁয়া, প্রথম হাত ধরা। এসব অনুভূতি তো ভালোবাসাকে করে তোলে জীবন্ত। আপনার জীবনের সবচেয়ে সুন্দর প্রেমের মুহূর্তটি কী?

একটি সফল সম্পর্ক গড়তে গেলে শুধু ভালোবাসাই যথেষ্ট নয়, দরকার পারস্পরিক সম্মান আর বোঝাপড়া। প্রেম মানে কখনোই একে অপরের দিকে তাকিয়ে থাকা নয়, বরং একসঙ্গে একই দিকে এগিয়ে যাওয়া। ভালোবাসা হারিয়ে গেলেও সম্পর্ক বেঁচে থাকে, যদি বিশ্বাস আর বন্ধুত্ব অটুট থাকে। তাই ভালোবাসার মানুষকে শুধু ভালোবাসুনই নয়, তার সঙ্গী হয়ে থাকুন।

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এই পর্যন্তই। আজকের রাত হোক ভালোবাসার অনুভূতির, আগামীকালও যেন ভালোবাসার আবহ থেকে যায় আমাদের হৃদয়ে, এই কামনায় বিদায় নিচ্ছি। আজ অনুষ্ঠানে ছিলাম আমি দেবযানী। সকলে ভালো থাকবেন, নমস্কার।